0: সমাজ সমাজ সমাজ সমাজ সমাজ ওকে
1: রেডিও ইন্দুন্দু ক্লিকের 98.2 99.9 মেগা এস
0: ওকে উৎসঙ্গের আকাল
1: ইন্দুন্দু কাছে দেখো Radio Indundu Kiltira 98.2